চিনা নাকো সিন্দুর পোতে দুই কোথা গো চুরাও, চিনা নাকো সিন্দুর পোতে দুই কোথা গো চুরাও, সুন্দর গর্ণে ঔঠিলে জুয়ে।